और दोस्तों कुछ नया गीत भी आप लोग को हम आज सुनाए हैं। तो हम चलते हैं फिर से सूरीनाम ही की ओर। एक द्रियन त्वेंतक यारक है भैया, द्रियन त्वेंतक यारक एगो मोन्तेर सरनाम में सनिचर के ओके सिपाही गिरफ्तार करी से भैया करे का रहा नहीं। द्रियन त्वेंतक यारक मोन्तेर के सिपाही पकड़ी से भैया यो अपलिखतर रहा भाई, बड़का जबर अपलिखतर रहा यदि अपलेख कर ले रहा, फोर्स दैस्त्रे कर ले रहा, ऊपर से बदराइक भी कर ले रहा। एगो निगनन देर तक यार के आदमी के बोले है दे देत यार तुए माल ये रमिया गेला आन के तकरी से लातूर के लातूर पे तेखन मोन्तेर के बोले एक बीते हुए साल में ये रमिया गईल है अपन औदी काबरियो ऑफ वार मोतर को प्रेपराची करे गए लहा एके गए लहा अपन औदियो ओतो के अपन मोतर कॉप रिपराची करे के देरा बनावे के ये रमिया के मा ये रमिया का करी सेगा ये रमिया और ऊपर से एके भरे रहा 600 डाला ओके भरी से अपन ओतो के बनवावे के और 12,350 एसर दी बोले हमारे का रिफिसी कर दे फंड मोतर कॉप कॉपुआ बनावे के तो अब हीडन वो रमिया ओकर ओतो फुरते एक्टर नित रख करी कर ओतो हुए ना दे सके भैया तो यानी वारी में गए ले नालिश करी से ट्वीड इन अप्रैल अप्रैल में भी गए नालिश करे तुन आन की फिर मोन्टेर आंसप्राक ऑफ एट आउट ब्लाइव फंस फुरते सौ ये एम है मैं बद्रेक मैं टू ब्रेंगर फन फॉर वॉन्डिंग गए अपन ओतो मांगे थे ओके बद्राइक करे ऊपर से भैया और ओकर औदी ओके ना दे भैया हम नहीं बनाए रख रहे कर बारे अब पकड़ान है बाकी सोचो भैया दुई ढाई तो आन के तक करिए सिपाही में तब जाए के सिपाही तो सुने हैं ये भी एगो नवा कानून हमें जनासी नामे बन गए का कि रे मैं दुई दुई ढाई ओके जाए के और का बोले है नालिश करे के परल है अनखिफ्त करे के परल। अब देखो भैया यहाँ भाई झगड़ा भैले बेस्ट शफियर से और एगो पासाशीर से। अब पासाशीर गुस्सा ने भैया हाँ यहाँ बतावे एगो फिर अंदर तक यार है रोमारियो आलियास रो ओकर नाम है और बताई गई हैगा झगड़ा भैले पहले वार्डन वेस्लिंग भैले बस उठाई से गो ईटा भाई भाई ईटा बहाई से लेन बिस सो है बर खोई दार बे राखते एगो एगो पचाशीस ओ मारा ओहू चोटाई गे है ओकर ऐना भी फूट गे सही राइट फर्नील फेव तक यार को बिस चौफिर एकर बारे में नालिश करी से और बोले हैगा volgens de eerste informatie rood de chauffeur een biljet van 100 SRD dollar en echt direct zijn wisselgeld. De chauffeur vroeg hem vanwege de drukte even te wachten, waarna een woordenwisseling ontstond. Dus Jeremia, passagier zoals een roepje ook in deze, en wil hij maar een paar uiteraard, toen wil hij even wachten, dat is druk, hè. Bas hij goed bas hij woordenwisseling bij, bas maar hij zegt, zo SRD ge behane, zijn kan ik een hajaren ke aina poort deze, en een milag bij chotai है बोले सिचुएशन एकदम एस्केलेट हो गया रहा बोले द फरदख्त द बस फरलीत एंड स्टेन पकते एंड इस रिक्टिंग फुरते हुई द स्टेन फॉर बेसल द पदक के अन इट वर फुट गए अन सही राइट एंड ट्रफ दार बेगो पासाचीर्स के रूम मेल्ड से क्लार तो फ्रेवेलर बाय द पुलिस टेनिस फॉर हर हफ्ते टून द स्टेन ते हैवन गोइड और फरक्लार करेगा गुस्सा में करी सेगा शफीर हम फॉल्स से सेकन मेट एन हैमर सो हैवन बद्रेक और बोले एर इज अन वर्ड वर्स्टलिंग व्हाट वाज ऑन स्टार अन पाशाशी सो द हैमर आउट द हैंडन फॉर द शफीर हैवन खहाल बोले को हथौड़ी उठाएला हमें मारे के बोले हम लोग में मार भइल है बोले एक मिला ले रहा फरदख्त खाफ आन बराई तसे आन gerichte schade te vergoeden. Het onderzoek in deze zaak is schande. Toe bhaiya jhagda aisit huru hai. Ita pita bhai ke phor diye. Gussa admi ke nakunwe pre bhaiya ta isa bachi chove. Ab to lon jano bhaiya malaini ke to deya naam hai. NDP ke ko malaini hai. Ano karna ba Jennifer Freitsam Sovin Khalikhan. Minister Mike Noor Zalim Lanbo officer hai. Infiltil ke minister hai. Oke bole hai ga oke chahi onslag कर देवे के बोले द पॉलिटिका स्टोर से एरान तरवेल जेनिफर सिमोन ओके दैलक बोली सेगा नूर सलीम के बत
betrekking tot de komst en een inzet van de menumieten voor de landbouw in Suriname, willen toch omhangen zaken menumieten zijn. Ik erger me wanneer er beleid wordt gemaakt waaruit vanuit de hoogste top en niemand houdt zich eraan. Ik ga dan weer het voorbeeld geven van minister van LVV. De president heeft een bepaalde visie over de menumieten en het agrarisch beleid. En hij gaat gewoon door mensen. Door Ibaat Bolehe, Limbo, Ego FM Studio, om abolice. Lion en Lionel Blokland van de. En die hebben samen Nederlandse ondernemer Ruudje van de Belangen van de Menumieten in Suriname behartigd, mensen. Toen je baan tegen Marajanta, Tambulikuch, Jagadagwar, en wie betaalde, bija, Ruudje tegen twee, ha, ex-partner, bija, Janne, ex-man, grap, nakkere, Kennedy, wegke baantje tegen Manani, Paitalis, Bariske, ik, Aurat, en ook er. Ook een vriend, een 43-jarige extra atwaar, die ze met het mulakaat, die bhail bhaiya, de itra mooi is, en kabule, piar, mohabbat, karis, die is op achitte me ekwa, ke churi bhog de bhaiya, steek partij hoige, Kennedy Lan, amers weg, ke hoek baat he, en bolega itra me, ook er chatie me bhokis, upper moerim bhokis, ki itra piar, ki ambulance, sub ke aileve bhai, ha, op het awe. De woorden wisseling, betaalde Auratia ke naam bij B.J. Peggy B. hebben mishandeld. Op een gegeven moment kwam zij te vallen en zag zij een scherp voorwerp op de grond liggen. Een opener met een mes. In de poging te bevrijden uit de greep van de man, pakte hij de voorwerp en verwondde hem. Wil je met patkies uithaken? Dan wil ik een opener hem pijgen, liberty, om aan de churi raha. Hoe ik hier al toevallig, dan wil ik hem ozeep honkde, liberty, maar wat rei. Maar abatia i he, ki u churia leke aila. Ki churia hua pijse, dan is het echt toevallig, ki hua ik een churi milen met de opener mensen. Maar goed, dan moet de onderzoek nog allemaal. Han kabiro bhaiya tulon jane komisariat kahan Suriname ke baato ha paramaribo komisaris jon toradika khawadwam tulon jane hua jab dek to in barak hue chori hue bhaiya jab dek to chori hue bite hue dino mein bhi hua chori bhail hai aur na 2-3 rupiya chori hue bhaiya million se paisa hua ja hai ee baat hueega somas dek strat ke ab hua pe sipahi under suk kare ee sab ka kar le hai saban hua के लोहा काट के आईना वाला काट के और इसे गैले भीतर भीतर घुस के चोरन और बोले लंस बतालें जीन डिफॉल्ट ऑन मिनिस्टर फॉर फाइनेंसियन और बोले वहां से 1.5 मिलियन एसआरडी निकाल लेंगे भैया और बोले द इन ब्राक मुत ergens tussen 30 april en 4 mei gepleegd zijn de 30 april tot 4 mei ke koina gaila check kare te ik opsporing dis is kakal bhile tab onderzoek hoe kaise hai to batao bhaiya utra paisa chahi commissaris ke dhare ki bank mein chahi dhare ke ee hai hum log ke sahur hai sir naam ke bhaiya ke admi loan badraifan itra itra paisa dhal le rahe waarvan 1,5 miljoen heel veel geld is mensen. Dit moest al lang namelijk op de centrale bank gestort worden. Want die geld is namelijk niet van niemand. Het is van de land Suriname. Zo gaat het toch mensen. Doe je mate, hamari, piari, piari, mita, mita, janta. Bhaiya Noor Salim ka bole hai Noor Salim bole machri loan machri jane to quick quick liba quick quick jo hai bada hole kare bhai bada hole kare hai ha ta bole tulum pakad pakad khana bole uchin kar uka naam hai refir quick quick liba quick bole to bahesh bar bole hai ga uke mange kamti kare landbouw minister bole hai LVV ke bole hai Mike Noor Salim bole hai कि एके तुलन खाओ बोले वर्स बनाओ बोले फेस बालचस बनाओ बोले ई जोन तरी खत्म होवे मेंस दी प्रूफन राकन
niet uitgesproken over de smaak. Laten we hen gewoon massaal vangen. Het is een heel lekkere vissoor, zegt de bewindsman. Bapai Saratana bolet, bhaiya, tab to chori karkar badh jaai. Dekho centraal hai re, huwa pe commissariat me ka bhele. Mama charia koi na ja pakde. Minister Noor Salim werd eerder geconfronteerd met de schade die de rivier Kwikwi kan veroorzaken. Bolet dam om jitra hai, hol banawe risiko hai, ki rasta saka hoi seke hai. Daarnaast verdrijft de rivier Kwikwi de populatie van andere vissoorten. In de Boomskreek heeft de Libakwi de tilapia al verdreven. Ha, in Libakwi jon he, ook tilapia ke sabke afker deze apre. Ik er bare mee ook er collega's die van Sang Openbare Werken en Ruimtelijke Orde heeft hij diverse oplossingsmodellen besproken. Er is gekeken naar de oplossing waarbij de Libakwi niet meer een grote mate vernietiging kan aanbrengen. Noor Salam is voorstander ervan. To Libakwi huwa pe barahani kare dosto. To hum bolie aap log ko bata de. Ja khaiyo bhaiya. Teke chahenga. Pakad pakad huwa baante ke admi log ke to. Aise batiya hai. Ab deko Brunswick bhaiya. Badka badka. Aankhi nikar ke bole. Bole 16 tarikh juli lek bole. Hum khali gorilla. O ontevreden hai samenwerking se NDP ke. Bole op 16 juli ga ik evalueren. Bole dan pas a volk au jere misting. Bole tap volk suni. Ta abu leider Ronnie Brunswick. Bole hai ki aspraken coalitie me. Bole u aspraak wak mutabik kam na hoe hai. Bole hai jema coalitie ke samenwerken John Dheer ke bhaiya NDP hai, NPS hai, PL hai, A20 hai, BEP hai. Aur bole a yaar hi varek ek barisoi ge. Bole 16 tarikh juli ke bole evalueer karega. Aur bole waarna hai Surinaam se volk zijn stem zal horen. Bole ik wil niet voorbarig zijn. Bole kans dela nakom wanneer je me iets meer zegt. Dan moet het dat zijn. Politicus interview Peer Boli Sega, oud vicepresident, nu voorzitter van de DNA, vindt het erg dat partijvoorzitter maanden terug afspraken met elkaar hebben gemaakt en deze nog steeds niet zijn gehonoreerd. Alleen merkt hij dat de zaken andere partners wel binnen een dag in orde worden gemaakt. Ik kon ke hoja, maar ik kan na hoe he. Bole he. Bole ik rot me ik kon ke kam hoja. Bole hamar na hoe he. Abob ke bole formaliteit die in de acht moeten worden genomen. Terwijl hen buiten alle regels om de mensen worden benoemd. Abob leider bole he. Hamar chit sora tari klik de na hoi. Te bole tap ham jantas batabe. Ka hoi ka na hoi. Want is het. Maar als we geen zeggenschap hebben, dan trafas no de banaan Dr. Brunswick. Tussen hem en de staatshoofd is het tot nu wel een goede verstandhouding. Het enige wat misgaat is dat zijn zaken niet in orde wordt gemaakt. De apkoon zaken van ja, koei na ja nu heen. Privé zaak te hoa bahu jada hai. Aur hier pe brandweer ka bole hai. Dena lid jo ne dinota Franswijk ka bole hai. Voormalige president, minister van grond beleid ke apu bole hai dna let khali yahan pe bole hai jab damon pe aagi je lagawe hai te brandweer ke mache butu dewe ke khras branden op het of het op onverantwoordelijke verbranding van huisvuil in de droge periode zorgt niet alleen voor verschrikkelijke overlast over de burgerij, maar bezorgt de brandweer ook handenvol werk. Te bole ik er bare mee bahut lamba chowda likhal hai. Bole artikel 4 lid 1 mee gedurende de commissievergadering aangeven door de brandweerbond dat de aangescherpt moeten worden. Op bole hiape dienen de brandweer strak bevoegd boete op te leggen bij vuil verbranding ke bare mein hai hamare janta Frostwijk bole dinuta Frostwijk bole ekar bare mein to dosto apan program ko lekar hum aage badhte hain. Benalad mein bhaiya sona energy central lag gaye hai langu khabit mein circa 1300 aadmi ghar mein bofor Suriname mein stroom hai 24 ghanta. Jennifer Simons, president jun hai on the strip 3 tarikh mai ke ki chichua bhaile ma ap e lagai se ke santokhi lagai ke gel bhaiya hiya na batave hai malentia hi gele kaate folkhas staat se vid baske baske ek baar hai van stroom nawa kan se hai
bole jongeren katin, of bole tegelijkertijd spoor de zijde gemeenschap om elektriciteit ook economisch in te zetten, bijvoorbeeld voor door het opzetten van toeristische activiteiten die in mijn binnenland met ijzerke toeristische, of bole villa micro grip solar project hega, dat in 2019 van start ging met als doel het binnenland te voorzien van continu elektriciteit. 2019 mensen roeien geraakt. Ik erbaar mee China staatsbedrijf Aurokabule Power China. Ik erbaar mee kamkeris. Minister Abiyamofo van Natuurlijke Hubben benadrukt dat het voorheidsbeleid gericht op de structurele oplossing gebaar mee. Hamari Janta toe je baat binnenland ke zonnepaneel project gebaar mee. गयाना कोड जाए भैया गयाना बोले इंटरनेशनल खरेक्ट होफ लगे गए हैं और बोले है बूची से वेनेजुएला के खेन लेखितीम अंस्प्राक हीफ अब द एसी क्यूब रेखियो एगो जगह है जहां पे तेल है बोले वेनेजुएला के वहां पे कोबो रखना है और आज कोलोनियल टाइट है अंडरवेयरप इज फॉर अ लंगड्यूरिंग ग्रेंस स्केल टुसे टू लैटेंस अमेरिकनसे बुरलंडन तो एकर बारे में de assemblee houdt een kaart vast van de betwiste regio als onderdeel van de Venezuelaanse Venezuela. Of willen waarschuwde Guyana minister van Buitenlandse Zaken. Hij hield een tot de rechter voor essentiële bedreiging van de Venezuelaanse claim. De discussie draait om een grensgebied van 160.000 vierkante kilometer rond de rivier. Hoofdzakelijk ontdekt met jungle en aangrenzend 70% van het grondgebied is van Guyana mensen. Oude Hamar zijn naam te Abitigri Krieke waar we Kuchina krijgen. Adeko Guyana op een cheech gaat kiezen leren hebben. Ja, oude Guyana behoed jabber hebben. Suriname zijn behoed achterhuigen qua dit soort gebieden mensen. Want Guyana Abitigri Krieke na vrij krisis. दोस्तों हम आप लोग को एक गीत की ओर और हम जाते हैं तो अभी हम वापस आ जाएंगे